0: ভাই হাও নই
1: হাও নেলিয়া
0: আমি গোস্তার অনার আরিউ রাকাম বিয়া FM 99.4 MHz
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই